ব্যবস্থা, ডোর টু ডোর ইন্টারন্যাশনাল ডেলিভারি, পোখরা কে সস্ত রেট, সেফ, সিকিউর, রিলায়েবল। ফোন 9865010031, 9715010031, পোখরা নিউ রোড, বিএনডি ভবন, সানিমা ব্যাংক রহেকো ভবন।